শত এফএম ব্যান্ড 91.2 মেগাহার্টজ পর রেডিও গুঞ্জন ধরম চালা দো এজ এ বি টিউন করো আর কার্যক্রম হিন্দি আপনি গপ্পা কেনে সো হুন করতে নেন দে শ্রোতাগণনা সো কি কানেক্টেড থি গিয়া লেকিন ডিসকানেক্ট বুঝ গিয়া শ্রোতা চলিয়ে কই গাল না লাইভ কার্যক্রম আতে তো হ্যাঁ কানেক্ট হো সকদেন রোজানা।